শ্রোতাসকলে শুনি আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন। এইবার শুনক মাহুয়া ছবির পৰা আশা ভোসলের কণ্ঠত এটি গীত, গীতর কথা কামার জালালবাদ্দি।

শ্রোতাসকলে শুনি আছে পুরনি হিন্দী ছবির গীতের অনুষ্ঠান মধুবন। অনুষ্ঠানত সেয়া আছিল ও কণ্ঠী ছবির এটি গীত। প্রিয় শ্রোতা, এবার শুনাবলে লৈছো পূরব অর পশ্চিম ছবির পৰা এটি গীত আশা ভোসলে আর মহেন্দ্র কাপুরের কণ্ঠত। গীতর কথা প্রেম ধাওয়ান।

0: অগ্নি যুগর পিরিমতি মায়ে নতুন অসম গড়িম।
1: ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নি যুগর গান।
0: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমারে গান।
2: প্রতি পুয়া 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত
1: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নি যুগর গান।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন।

0: কলাগুরু বিষ্ণুরাভাক বিচারি চা পথচোয়া সুদীর্ঘ। এই পথচোয়াত আমি লগ পাম গীতিকার বিষ্ণুরাভাক,
1: আমি লগ পাম সুরকার সংগীতজ্ঞ নাট্যকার কবি বিষ্ণুরাভাক।
0: সেই পথত থাকিব তাণ্ডবেরে কপোয়া নৃত্যশিল্পী বিষ্ণুরাভাজন,
1: থাকিব গুরু দুজনার পটচিত্র অঙ্কন করে থাকা নিপুণ চিত্রশিল্পী সেই কলাগুরুজন।

0: কুলত লাখ লাখ কলিয়ার জন্ম হওয়া নাই বলে আপনার নিচিনা দুঃশাসন হতে আপনার ধনী চোরাং ব্যাপারী দুর্যোধন ককার নির্দেশ মতে হেজার বিজার দ্রৌপদীক অপমান করেছে, নির্যাতন করেছে। হয় নাভাবিব যে আজি লাখ বিলাখ ভীম উলাইছে, আজি অজ্ঞাত বাসত বিরাট দেশত থাকি বিরাট শক্তি সাধিছে। সিহতে ধর্মক্ষেত্র পাতি শেষ বিরোধর যুঁজ দিব, পৃথিবীর বুকুর পড়া সকল অত্যাচার শেষ করবলে সকল দুর্যোধনের উর্ভঙ্গ করব। সিহতে দুঃশাসনের বুকুফালি রক্তপি সেই তেজেরে লাঞ্ছিতা নির্যাতিতা দ্রৌপদীহতর চুলিত খানি রাঙলি করে কলদিলিয়া খোপা বান্ধি প্রতিশোধ লব সিহতে। জীবন ককাইদেউর নিচিনা লাখ লাখ ভীমহতেই সত্যকামী সত্যযুগ প্রয়াসী শক্তিশালী কৃষক বনুয়া রাইজহতে।
1: বিষ্ণুরাভার গীতি সাহিত্যত যে কেবল সংবেদনশীল বিষয়বস্তুতে সীমাবদ্ধ আছিল তেনে নহয়, যাওতিযোগীয়া প্রেমর সেই অদম্য হেঁপাহর এটা এটা শিরোনাম আছিল তেওঁর গীতত। সেয়ে চাগে তেওঁ কৈছিল, পরজনমৰ শুভ লগনত যদিহে আমাৰ হয় দেখা।
2: তেতিয়াৰ সেই তেজপুৰ, ফণী শৰ্মা, জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আৰু বিষ্ণুৰাভা আছিল দুৰন্ত তৰুণ। বিভিন্ন সৃষ্টিশীলতা সেই বান থিয়েটাৰক কেন্দ্ৰ কৰি বিয়পি পৰিছিল সমগ্ৰ অসমত।
1: চেমনীয়া সুধাকণ্ঠ ভূপেন হাজৰিকাক লগত লৈ কলিকতাৰ ষ্টুডিঅত বাণীবদ্ধ কৰিছিল গীত অসমীয়া চিনেমাৰ মাইলৰ খুঁটি জয়মতী আৰু সুনীত কুৰীত সহপৰিচালক হিচাপেও তেওঁ দি গৈছিল অৱদান, যিয়ে আজিও কয় নৱযুগৰ উন্মেষত বিষ্ণুৰাভাৰ অহোপুৰুষাৰ্থৰ কথা।
3: মোৰ অন্যতম গুৰু বিষ্ণুৰাভা মোৰ বাবে এটি ডাঙৰ টাৰ্ণিং পইণ্ট। জ্যোতিয়ে উচ্চাকাশত বিচৰণ কৰাইছিল, বিষ্ণুৰাভাদেৱে মোক ৰঙামাটিলৈ নমাই আনি ভাৰতীয় সংগীতৰ জগতৰ সৈতে পৰিচয় কৰাইছিল। আজলি হিয়ার মাঝে বিজুলি বান মারে, এটি অসমীয়া গজল রচনা করে মোর সেমনিয়া কণ্ঠে বাণীবদ্ধ করেছিল রাভাদেবে। ভর যৌবনের গীত এটা সেমনিয়া ময় কেনেকে প্রকাশ করম, তথাপি চেষ্টা করেছিল তাহানি গাবলে আজলি হিয়ার মাঝে বিজুলি বান মারে।